सूरीनाम जाना है, गाड़ी हीर करना है तो आपको जाना पड़ेगा Magenta weg 259 bij autoverhuurbedrijf Amalia. Zeer zuinige auto's zoals Toyota Premio, Toyota Raktis, Toyota Fits. Contact in Suriname de heer Parkas Gokul op telefoonnummer 005.

मंसूरी नाम जाना है, गाड़ी हीर करना है तो आपको जाना पड़ेगा Magenta weg 259 bij autoverhuurbedrijf Amalia. Zeer zuinige auto's zoals Toyota Premio, Toyota Raktis, Toyota Fits. Contact in Suriname de heer Parkas Gokul op telefoonnummer 00597 875739. Contact in Nederland 06 57 418873. Autoverhuurbedrijf A.

0: हम तुरंत तुरंत तुरंत जानते हैं सूरीनाम के ओर भैया नहीं खनन दर तक यार रख एक अनमन इस इन खस्लोतन फॉर स्टेल्सल माथ का मिसांदन इन कौन क्यू बीने वहां पर बाप ओके बिचारा के बन हुई गया एक औरत है अन फ्राउ इन मेरसोर और उब ही बै बीरन हेल्प मांगी सेगा सिपाही लगे शिकायत करी सेगा कि ओकर घर में एठार वोनिंग वेस्ट ऑन स्नापन बोले को नहीं नन दर तक यार के कॉन्क्यूबेन बीएस बा वर्ड इरफान फरदाग हर stelselmatig te hebben mishandeld, haar mobiele telefoon te hebben gepakt en haar in huis hebben afgesloten. Oké, ghar mein aurat ya ke marat raha bhaiya aur jahalnis, oké, ghar mein tala kar devat raha. Sanichar ki 29 augustus ke baat hai, aan het licht nadat de politie een melding kreeg dat een slachtoffer van mishandeling zich op een adres in de resort bevond, de vrouw haar had woning weten te verlaten. Het was naar de buren gegaan om hulp te zoeken. Te kono rakam apan ghar mein se bichari nikar ke aur buren lage gail hai te hulp aanvraag kari se. Bole volgens het voorlopige onderzoek beschuldigde verdachte zijn concubine ervan dat zij overspel zou hebben gepleegd met een vriend aan wie hij ongeveer een week eerder onder dak had geboden. De vrouw ontkende die beschuldiging aur diabole ichiche na hui seke hai aur okar concubine jo raha bhaiya बोले है का कोनो दूसर से एक लफड़ा रहा तो एक बारे में सिपाही जो रहा पुलिसी रिहो ओ सूरीनाम के और बोले गैल है फॉर फॉल्कस टेल्सन मातक सो हेवन में सांदल अब एनक मोमेंट सो है ओ खार टेलीफोन हेवन आपको पाक में से ये अच्छा बात ना है अनखिफ्त भेल है अब बोले फरदाख्त नोक दिख सेल्फ द आफन रुके से मैं पकड़ ले सेगा जो न बोले नसान भूत रहा भैया अंदर अने अल्कोहल रहा अने फरकेरन hulpofficier in elkaar pakken en bankeren. Zijn vrouw kreeg een medische verklaring op haar naam en werd voor behandeling doorverwezen naar de plaatselijke artsmensen te ibehoed doekje baant. Ki i kaam kari sa demia pakken en bankeren raha. Aur deko bhaiya ek brom fitser bhaiya ek brom fitser hai. Bole hai ga aanrijding kari sa o jai ke gotro me ghus ga bhaiya balant in an goot. Doekje baant hi bhi hai donderdag ke baant hai. Ego mesen twee wielen met een bromfiets eraan, meer vel weg mee. En ik ook een rijding kerken, ja, ik heb een ambulance bijzara gelegen. Natuurlijk zie ik een huis om jaten, hey, DNV, ke baare mee. Waarschuw correct zijn naam, ke veiligheid dreigen, herkennen voordat de crisis...
1: Live vanuit Den Haag. Waarom Hindustani Radio?

हम तुरंत तुरंत तुरंत जानते हैं सूरीनाम के ओर भैया नई खनन दर तक या रख एक अनमन इस इन खस्लोतन फॉर स्टेलसल माथक में सांदन इन कौन क्यू बीने बाप रे बाप ओके बिचारा के बन हुई गया एक औरत है अन फ्राउ इन मेर्स और उब ही बेई बीरन हेल्प मांगी सेगा सिपाही लगे शिकायत करी सेगा कि ओकर घर में एठार वोनिंग विस्ट ऑन स्नापन बोले को नहीं नन दर तक यार के कॉन्क्यूबेन बीएस बा वर्ड इरफान फरदाह हर stelselmatig te hebben mishandeld, haar mobiele telefoon te hebben gepakt en haar in huis hebben afgesloten. Oké, ghar mein aurat ya ke marat raha bhaiya aur jahalnis, oké, ghar mein tala kar devat raha. Sanichar ki 29 augustus ke baat hai, aan het licht nadat de politie een melding kreeg dat een slachtoffer van mishandeling zich op een adres in de resort bevond, de vrouw haar hartwoning weten te verlaten. Het was naar de buurt gegaan om hulp te zoeken te kono rakam apan ghar mein se bichari nikar ke aur buren lage gaye hai to hulp aanvraag kari se bole volgens het voorlopige onderzoek beschuldigde verdachte zijn concubine ervan dat zij overspel zou hebben gepleegd met een vriend aan wie hij ongeveer een week eerder onder dak had geboden. De vrouw ontkende die beschuldiging aur dia bole ichiche na hui sake hai aur okar concubine jo raha bhaiya bole का कोनो दूसर से एक लफड़ा रहा तो एक बारे में सिपाही जो नहा पुलिसी रिहो ओ सूरीनाम के और बोले गैल है फरफोल्क स्टेलसन मातक सो हेवन में सांदल अब इनक मोमेंट सो है ओक हर टेलीफोन हेवन आपको पाक में से ये अच्छा बात ना है अनखिफ्त भेल है और बोले फरदाख्त नोक दिख सेल्फ द आफन ओके से हम पकड़ ले सेगा जो न बोले नसान भूत रहा भैया अंदर अने अल्कोहल रहा अने फरकेरन hulpofficieren ook pakken ke ban kari. Ze vrouw kreeg een medische verklaring op haar naam en werd voor behandeling doorverwezen naar de plaatselijke artsmensen te ibahu dukke baant hai ki ee kaam kari se de mia pakken ke ban kar le raha aur dekho bhaiya ek brown fixer bhaiya ek brown fixer hai bole hai ga aa riding kari se aur jai ke gotro mein ghus gaya bhaiya balant in an khout dukke baant hai bhi donderdag ke baant hai ek mein se wielen met een bromfiets raam meer fel weg mee en ik ook een rijding kerk jij ik goes ge ambulance bichara gelegen natuurlijk ziekenhuis hem jaten hey DNV ke bare mee waarschuw correct zijn naam ke veilig zijn dreigen herkennen voordat de crisis uitbreekt DNV toen jane kontje bhaiya DNV ke matlab jane hai us veiligheid ke hega directoraat nationale veiligheid ke admi hai is juist een proactieve werkwijze nodig waarbij risicovoertuigen vroegtijdig worden herkend en informatie tussen veiligheidsorganisaties beter wordt gedeeld. De sipahi is een directoraat nationale veiligheid gewijzen. Zat en zat bole he dosto uitgang staat centraal tijdens de nationale veiligheidsconferentie ke 10 tarik of 4 tarik september me congres hal me sabane ekar bare me baanchit kalera minister bhi wahan paiga van justitie en politie aur emdekil VP bhi wahan pe ba aur communicatie dienst bhi wahan hai conferentie pe bole he ga het onder meer om criminaliteit transnationale en ondermijnende criminaliteit, cybersecurity, maritieme veiligheid, energie, bolle kritieke infrastructuur, economie en voedselveiligheid en zekerheid. Kebane mee seven hoa baatjeet kari se janta. Hanis Manorat, hoa minister van Justitie en Politie ke raha. Bolle hega verwacht kare ki bijeenkomst. Bolle hega overleg blijft. O bolle hega waarnemer DNV directeur John Hega Major Gerard Kalka stelde de veiligheid van het land alleen effectief kan worden beschermd, bolle wanneer betrokken instanties dreigende eerder signaleren en gezamenlijke handeling. To je baant hega DNV ke bare mein hamari janta jo aap log ko hum bata dete hain.
अब देखो भैया एक 75 यार के 75 यार के गाड़ी चलावत रहा भैया और जाए के गो 17 बरिस के लुंडा के ओतो से मारी से लड़कवा मर गए है भैया 75 यार के रमिया रहा 17 बरिस के गो लुंडा पर ऑफिस चलावत रहा बोले ऑटोमोबाइल्स बत्रोकन वास बेन आंध रहे दे फन हो को हिस्ट्रा 75 यार के पर ऑफिस से बेचारा मर गए बड़ी दुख के बात है 31 को खिसस के और बोले ब्रोफिस्टर हो फन हो को स्ट्रास से यात्रा मूलन पाप पे एनर द हाफन लान जात रहा और ये रमिया गैल है और बोले एक ऑफ दैट मोमेंट में से ऑटो का पार्केर ऑफ एट बैरम रहा जैसे द ब्रोफिस पाथ एंड ऑटो पाथ के बीच में पार्केर कर ले रहा और जब ब्रोफिस हुआ अब जात रहा द ऑटो देख वास बखनाद रेड ऑफ ऑटोमोबाइल इज वेग ओम अन इट फॉरकेयर दिल तो नहीं मन वो घुसल जाए के ऑटो वाले के मांगे फॉरकेयर वाम जाए जो ब्रोफिस हुआ के और ऑटो बनवा बीच में पार्केर कर ले रहा फोलकर जिस नाम से पुलिस फरलीन ने बस्तूर दार में खेन फोरा अन इट ओवर का फॉरकेयर है मार्क्ड अन बोख ना रेक्स में द बदुलें विया द दौरबराह द वेस्टलक रेबान तो बराईकन दार में ऑन स्टोंड आंध रेडिंग में द ब्रोफिस और बिचारा मर गए है 17 बरिस के आज नहीं ओपले द खाद दे सोर दिंग इसको बुरे में से तो ये बड़ी दुख के बात है अब देखो एगो 24 बरिस के औरत भैया ओकर ओके कितना छुड़ी मारी से सबन फिरन त्वेद किया रखा मन स्टेक एगो फिरन त्वेद किया रखा आदमी अपन फ्रेंड के फ्रेंडेन के छुड़ी से बहुत भोंकी से नानी ब्रोको पोंदो के बांध है और ब्रोको पोंदो में एगो दोरपू के नाम बा द्रिपदा झगड़ा भैले भैया अंदरिशी ओवर सेक्स इन दौर एड खोल ऊपर एरस्ट जहां यरमिया पद्री इन तो यार का फ्रेंड इनके और छोड़ी से बड़ा भोकाई भोकी से 27 तारीख ऑगस्टस के बांध थे हमारे नानी तो ये भी तो दुख के बात है दोस्तों सिपाही पकड़ के ले गए हैं और बोले फोर वेयर भी मिल गए हैगा अकादमी में फिर इन तो यार का रमिया के पकड़ के बन भे ना पतावे हैं कि काहे के झगड़वा सेक्स के ऊपर भइल है बाकी वेल लिखल ओवर सेक्स इज दिस कबीर मींस तो ये बात है सुरीनाम देश ब्रो को पुंदो के खदेती नेर द भैया फिंदन क्लोज स्टेज स्कोर मार्क वर्कसम है खदेती नेर द जोन जहलियो ने भैया स्कोर मार्क करत रहा कहां पे वेख ना रही बैरक में हुआ पे सब ने को क्लोज पाई से जहलीवन पाई से भैया और काम करते में पाई से जहां पे सिपीर लोन भी ऑन वे सक रहा और बताए गए क्लोजवा में 5 तक बाय 5 तक सेंटीमीटर को उतरा बढ़का रहा द क्लोज फॉर टू द खिस सिख बार स्पोरन फ्रॉम फोर्सिंग इज फॉर आल्स नॉक नीड का ओपन कानी खाली है ना रहा है भैया लेकिन क्रांति में लिखाई गई है कि एगो क्लोइस मिलल है हमारे जनता तो जो क्लोइस मिलल मिलनी सह की उमा उमा पैसा रहा कटलिस के कटौल भैल है नानी कटलिस के कटौल भैल है नई खन तीन यार का फरदाख्त एगो नई सेशन डर तक यार का आदमी के कटलिस से खूब छपकी से भाई बड़ा कटाई काटी से ये भैल हैगा फ्लोरस स्वकंस्त्रात में झगड़वा भैल है नहीं खतिन यार के एगो लौंडा जाए के एक बड़ी कटाई काटी से झगड़ा में कटलिस निकारी से बन खिलवाड़ ना करे सुरीनाम देश में भैया कटली से घास उस काटे की सब मनाई हुआ काटे के शुरू कर दे इसे एक बारे में सिपाही पकड़ करके ले गए हैं अब देखो का हुए है और का ना हुए एक बारे में हमारी जनता आप लोग की ओर हम जा रहे हैं उलर्स की ओर उलर्स के ओर हम जाएला जोन फे यहाँ पे के अंदर फोर्सेटर वार नेम इज फोर्सेटर है दोस्तों और फे यहाँ पे फोर्सेटर ग्लेन उलर्स बोले हैं तो जाने हैं वहाँ पे सबन के फरकीसिंग हुई कि पार्से फोर्सेटर के हुई तो इस समय पे फे यहाँ पे फोर्सेटर हैगा ग्लेन उलर्स स्लाइड नीट ऐ दैट है ना है पेर्स पार्टे कांग्रेस जो मई में होगा 2020 में अब न्यू फोर्सेटर फॉर द पार्टे वर्ड इन इंटरव्यू स्टैंड फास्टर आदि पे बोली सेगा कि बोले कि वो होएगा उलझ बना दरकत दसे है देखो फोर्सेट स्काफ खीन इंटरने
interne functie is hij naam na het overlijden van Janssen Sokke de voorzitterschap. Orbele Oeders ligt de prioriteit momenteel bij de voorbereiding van het congres. Op Kehoi Kenahoi, een verkiezing met Kejitiga, Oeder Matura Mange, Oeder Kabole, Janneke Gayadine Mange, Oeder Bhaya Sharman Mange, Ieder Oeders Mange. Over zijn eigen toekomst houdt Oeders de mogelijkheid open. Oeders waarschuwt tegelijkertijd voor een vroegtijdige interne verkiezingsstrijd. Volgens hem kunnen de vroege kandidaturen leiden tot verdeeldheid binnen de partij. Hij pleit ervoor dat de potentiële kandidaten zich eerst door hun inzet en werkzaamheden binnen de VHP profileren. Mensen, beleidsvisie John Meijer strategie van richting 2030. Hem jij ter buitenland. Minister Tsjechië onder vuur door interview en met vermomde activist. Tego Janneke Tsjechië, jouw minister van Buitenlandse Zaken. Ook is er onder vuur gekregen omdat we een interview kregen. Ik wil een omstandigheden meedeed aan een nep interview. Ik wil een activist. Groep deelde beelden waarop te zien is dat minister Makinka tegenover een man ziet die een bifa muts en zonnebril draagt. Interview was een actie. Een collega die zich presenteert als een groep onderzoeksjournalisten willen de activisten stellen dat de minister laks omging met de veiligheidsvoorschriften en zijn enige leefwacht wegstuurde zonder de ruimte te laten controleren. Daar zouden nepwapens explosief verstopt zijn geweest. Ichakeke baanchit hue hamare janta Nederland verplaatst 10 miljard dollar aan goud uit de Amerika. Maar kahe ke janta 10 miljard dollar uit de VS. Maar kahe ke hialikal in Nederland miljarden dollar ke sona Amerika, Canada me sab aur koninkrijk. Canada aur Amerika me dhalle ab sab mange jai. Verenigde Koninkrijk me dhare Engeland me. Maar ki kahe khatin. Kahe mange dhare Nederland ke besitting 83,7 miljard dollar ke sona in binnen- en buitenland ke reserve vloedharise. Centrale bank John Hega Nederland ke boedewaar ke bole verhuizen wees op Tijuan bole ernstige crisis ba. Hoewel DNB niet specificeerde welke crisis er zouden kunnen zijn, voert Amerika momenteel een felle handelsoorlog Hega met Canada. Is het verwikkeld in een oorlog met Iran en heeft de recente militaire operatie geleid in Venezuela en rond Cuba? Toen je betaalde Canada se en Amerika se een grote probleem is en ook maar eens onwaai gaskawe, zoals je betaalde he. Daarnaast zijn de spanning Europa Amerika se ga toegenomen sinds het begin van de Amerikaanse oorlog tegen Iran in februari zo we he. Trump ontevreden is over het terughoudende optreden van Europese bondgenoten kebare me. En president Jonne Olaf zei in de verklaring bole hega Nederland bezit 612,4 ton goud ter waarde van 72,2 miljard euro, 83,8 miljard dollar. Die goud dient als onderpand in tijden van crisis, wanneer reguliere financiële systeem kunnen vallen. Oh, in Nederland ook het risico als onderpand. Kun je crisis ook een gebruiker bijgaan. Landen spreiden hun goudreserves over verschillende locaties als onderdeel van de risico. Diversificatie kebare me. Toen je betaalde hega hoe het goud verplaatst zal worden, mensen. Verhuizing betrof goud ter waarde van 10,11 miljard euro. Eind 2025, dit bedrag was op woensdag 1 uur Nederlandse tijd 10,34 miljard euro waard, mensen. De keizer kregen 59 ton goud gebandje toe hem Argenta. New York zich gevolgd door aankoop in Londen. Daarnaast werd meer dan 27 ton goud, ongeveer 3,84 miljard dollar, fysiek aan Amerika en aan Canada naar Zeiss getransporteerd.
geïmporteerd een vergelijkbare hoeveelheid te abdeji transport hoe bhaiya ta churwan ke to aanki phar phar phar phar phari ki kaise hum kar le tulan jano uske fall pe ek nahi saman kitna sona loote raha bhaiya and it was a hele grote bende dat weten jullie mensen ab ki kaise kari kuch pata na hai kaise kari kaise na kari hamare janta to ye sab baat hai hamare janta Suriname ke na hai Nederland ke jun sona ke bare mein hai hamare janta to saath hi saath hum chalte hain aur aage ko apna samachar ko lekar aur lekar je chalte hain to ab dekho kya hua hamare janta hum jaate hain Suriname ke Missikaba ke aur bhaiya Sushal Sakh ke jo yani ki minister hai Missikaba ke bole we have toestemming van RVM, raad van minister, om ziekenfondsdirecteur met ontslag te sturen. Boleuke ontslag om nu debe Rudrakant Umrauke. Rudrakant Umrauke bole usab die enkele maanden terug als non-actief werd gesteld als directeur van de staatsziekenfonds en alsnog de gelegenheid kreeg om zich te verweren, wordt toch ontslagen. O bole André Missikaba bole he, bole oké hamloon. Welzijn van arbeid, ze willen ook een ontslag liberty. Bolle Usakwa Kerseke, maar die is al ontslagen. Bolle Missikaba Boetwaarke, RVM, Bolle Hega. Zaak zo wordt aangepakt omdat minister in het verleden een probleem heeft gehad met de mensen. Die zijn afgezet, mensen. Toen op Umrao werd in februari non-actief Chelgehe, beschuldigd ze zijn van de sluiten van arbeidscontracten van ruim 100.000 SRD per maand. Met directieleden van andere staatsbedrijven. To ye sab hai, baanchit hai, Suriname ke staats ke baare mein. Ab dekho bhaiya, Afina Banka kare medewerkers ke bole geven lege schoolmuur. Kleurrijke makeover. बतावे ही यहां पे भैया फीना बैंक तो लोन जानो हैगा चिनवा के बैंक सुरीनाम देश में और ये बोले हैगा बोले फ्रे वेलक उस अब इंसेट कर इसेगा सिंट ली Litwina School mee. Bolle de medewerkers rulden hun dagelijkse werkzaamheden tijdelijk in voor verf. Kwasten en flinke dossier van creativiteit. Ki usap jahe huape muur verfi kare verfi se school mee. Or bolle, samen gingen zij aan de slag met lege muur op een schoolterrein. Or batawe fina bank draait het initiatief niet alleen om het eindresultaat, maar ook om de tijd en energie die de medewerkster hierin hebben gestoken door samen te hadden handen uit de mouwen te steken. To ye baanchit hai Fina Bank ke baare mein, hamare pyare pyare meetha meetha janta, jo aap log ko hum bata dete hai. Hum chalte ek geet ki or.